মেডোনা এ মিরাগু খামুদিয়াবরং মিরাগা লেমিং হেদু মুগবিস মেডোনা বাবেরিবেফাবে কমেকস লাইসলা বনিতা নুয়তা রীতিরা লাভাইগি সিফাগা মেডোনাগে আডুং ইবিকিন্দি নবারসতেকা আড্ডিয়া হাইবানা হারু

0: Lunch break.
1: Lunch break.
2: Lunch break.
1: Lunch break.
3: ফেশনং আসবাবা এমে বড় এ বদলকি কুলা মড় লেন্স পেনো কুরুং কলকুলাগে আন্দির লেন্স তোগে বদলগা রেগন্ডা দুয়ালুস আলাগে উলেবে ফদা মড় রিন্দু ফিয়াত শিনোতা ব্রাউন কুলাগে টিন্ট হুননা আনো তাকং এ তারহিব বনি ওয়ার বড় মিত্র ওয়েফা মেগে ইতুরুং ডিজিটাল ওয়াসিলেত বেনু কোগে ইতুরু ওয়েফাওয়া মি সামানুগা ব্লু লাইট ব্লকিং গে লেন্স হুননা ফেশন আনো তাক কিউস রকাতরিকমা ফেশন একুয়েগে গসপাওয়া জুয়ানুগে দোহে দিরিউলুগা মুহিম বায়েন আদা কুরা বাত্তার তহগে আনো তাকে

আসসালামু আলাইকুম নদী হেকে মেঘার্স দিবে এফ এম গে হিমেং ইউতিরাফ মি প্রোগ্রাম আনিকা বিস মারহাবা দেনওয়াং মি কোমে হাফতাকুস এহ মিহুন কিয়াদে নুকেরি ফোন না সিরু ওয়াহাকতং হিং হাম জেহিকেন হিসা কোল্লং অরমেন দে ফুরসতেন আদি মি ওয়াহাকতাকা কুলে রীতি লবতাকা একিগা মি হাফতাগে শোবিস কুরিয়াতানি মি হাফতাগে মাওলোকি আদাগে মাওলোতাকা বরে তংকলে পারু হিতামা বেরি মাওলোই এম ফেশুমগে কুরিমবেস ফুন নেওয়াই লমা মে বগুতকি আইলাগে মিহকু নত এমমে লোপিফা মিহা বাকিবেগেন দিউমগে হিতামাগুলে মিহুনা হাস বগুতকুলেন আদ মি হফতাগে মাওলাকি লোপিফা মিহকু বাকিবে দিউং এতং আহরেবিয়াস আদিবেস আডিবে হেন হিওয়া মামেন নত কাফে এপন্ডে বফা মিহে পাভেরিয়া এমমে গ্যা রহমতেরিয়া নত টিচারেন এমিহুন বাকিবুমং মুলি তিরিউলুম বদলবেগেন দিয়া মিহুন হিতামেকি বাকিগুতক নিমে এচেনু আদি এহে মিহুম বেনু ওয়াহাবা ফিলাগিন দা ইচ্ছে বেসনুং মি হফতাগা অরমিং জাগামি দেনি এ ইহুসাস্তাক দেন আডু হালানি তিয়া আডু হুন তেরিং অরমিনা হিসা কোফওয়া সিটি তাকা মেসেজ তং আদি ভয়েস মেসেজ তং একমকো মেসেজ তাকা দিউম গে কুরিং মি হফতাগে শোবে সরমিন ফাইশানি রীতি লাভেকুং

0: রহমানন্ত রহীমন্ত আল্লাহ ইসমুফরুম ফাশাগানমি
1: আম লাকুম কিতাবুন ফীহি তাদরুসুন
0: নওয়াত তিয়াবা মিহুম ইফতুম কিয়ওয়ানে ফতে তিয়াবা মিহুন নাভেহিয়ে
1: ইন্না লাকুম ফীহি লামা তাখায়্যুন
0: হামা কাশওয়ারুম এ ফতুগা তিয়াবা মিহুম ইখতিয়ার করম বেনুম গুইতা ভেহিয়ে

0: কিয়ামত দুয়াহা জেহেন্দিন কাশাবারুয়ে দেমি অন্য আহাদ থাকে তেমন রসকালাগে হাদরতুং তিয়াবামি হুন্ন ভানি হিয়ে হামা কাশাবারুং তিয়াবামি হুম হুকুম কুরা গুত্তং হুরি হামা তিয়াবামি হুন্ন সে
1: سَلْهُمْ أَيُّهُمْ بِذَلِكَ زَعِيمٌ
0: خَلِيقُ فَانُ إِوْرِنَّا سُوَالُ كُرَوَّا بَلَّوَاشِ إِوْرِنْ كُرِ إِكَمَ جَامِنْ وَاهُشِي كَاكُهِيِّ

আদি মালায় কথু এ উডুগে খংকল তৌ গা তিব্বানে এ দুহং কলেগ ফানুগে বেরি রসকলাঙ্গে আরুষ ফুড়ু এ উরেঙ্গে মতি গা উফুল্লবানি আব মালায় কথুনে এ দুহং হিসাব বেল্লু মধ্যে ব্যামি হুঁ হুশাহু বানে তিয়ে ব্যামি হুঁগে ইভ্যস কমে বংহনায় নুয়ানে

0: ফাহে এমি হিগ্গে ফে এমি হিগ্গে কানাতাল লিবুনু মিহা দন্নাশে ফাহে এমিহা বুনানেতে মিয়তিয়ে তিয়বা মিহুন তিমাঙ্গে ফাকিয়া বলাশে
1: ইন্নি জনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া
0: হামা কাশওয়ারুম তিমাঙ্গে হিসাবা কুরিমাতলা জেহেনকং তিমান্না ইয়াকিমি
1: فهو في عيشة راضية
0: فهينا واهوشي روحي گموا ديرول مگه
1: في جنة عالية
0: ماتيوري وگموا سوارگي گي
1: قطوفها دانية
0: اتانگه ميوا تكار وگنه
2: ديوه يفهم දිවෙහින් නායකු නොමදිය එක මෙගහර්ට්ස්
3: අලිනෝ

0: দেং হাইদ্দিহা মশুকে দিগুমেন হরি হিল হিলা ইগা এনা হিল হিলা জাহাসে
1: ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম
0: হামা কাশরুম এনা আল্লাহং ঈমান ওয়া খামগাইনুয়ে
1: ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন
0: আদি মিসকিনুন খান দিনুমাকা এনা বার ওয়ালা খামগাইনুয়ে
1: فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ
0: فَهَ مِيَدُ مِتَاكُ إِنَايَكَ رَحْمَتَ تَرِيَكُ نُوَي
1: وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ
0: أَدِ غِسْلِينٌ مَنْوِي إِبَاهِي نَرَكَاغَ أَهُلُ

0: ফাহে তেবা মিহুন্ন ফেন্না তাকে চায়, তেবা মিহুন্ন নুফেন্না তাকে দে গান দেবা ওয়াহি করবা মে।
1: ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম,
0: হাম আকাশবারুম এই মা বেগম বা রাসূলক এবাহি জিব্রিল গে ফান আল্লাহ গে হযরতুন গেন নবী বাসফলে কাং কাশবারে।

0: আদি হামাকাশরং তিয়াবামি হংগে তেরিন দোগু কুরা বায়কুয়া খন্তিমন রাসকালাংগে দেনুডিগেম্বামে
1: ওয়াইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন
0: আদি হামাকাশরং এ কুরআন কি কাফিরুংগে মচ্চং হরি হিতামাইকং কাশবরে
1: ওয়াইন্নাহু লাহাক্কুল ইয়াকিন
0: আদি হামাকাশরং এ কুরআন কি ইয়াকিন বেগেমবা হাক্ক তেদুকং কাশবরে
1: ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম
0: ফাহে কালেগ ফানগে ভেরি ম্যাম ভান্ত রাসকালাঙ্গে ইসমফুলং কালেগ ফান তাসবিহ বিদাড়ু আশে
2: দিবেহি এফএম নুয়াদিহে কে মেগাহার্টজ।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

এদে মিহেকু ফরস্তারাগে গথুং আজাবাকং এদি গবি এই কাফিরনং আইস জেহেনে আজাবেকে উডুতাও গেবেরি আল্লাহুগে হাজরাতুং আন্না আজাব দুরুকু দেনে হামা একা কোয়েশনু এ

0: ফানসাস আহারুগে মিম্বরুগে দোহেগা মালায়েকাতুন্নায় জিব্রীলুগে ফান একলাঙ্গে হযরতং আরা বড়া গন্নওয়ানতে
1: ফাসবির সাবরান জামিলা
0: ফাহে কলেগ ফানু রিভেতি বেগিমবা কেকুরিবুমকুম কেকুরবাশে
1: ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা
0: হামা কশওয়রুম এউরেং এদ্বস দেখেনি দুরবেগিমবা কামশে
1: وَنَرَاهُ قَرِيبًا
0: আদিতিমন রসকলাঙ্গে দেখে বড়ি গন্নবনি এ দুয়স গায় কমগে
1: يَوْمَ تَكُونُ السَّمَاءُ كَالْمُهْلِ
0: তেও কুন্ডি থেকে ফদেন উড় ওয়ানে দুয়া হয়ে
1: وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ
0: আদি ফিন্দি ফাওয়া কেহেরি থেকে ফদেন ফারবদত ওয়ানে দুয়া হয়ে
1: ولا يسأل حميم حميما
0: ادي ادوهم غير رحمت تريك رحمت تريك آمد سوال النكرانته

0: ইউরিং একাকো আনেকাক ফেন্নান গোইম মেদবেরি খুরাবানেতে এ দুয়াহগে আজাবন সালামে বুমা কুব্বেরিয়া এনাগে দারিং ফিদিয়াইগে গতগা দেবেন নামে হিতা একামং এদেনেতে
1: وصاحبته واخيه
0: আদি এনাগে আবি মিহা আই এনাগে আখুসমে
1: وفصيلته التي تؤوي
0: আদি এনায়ং হিয়া ওয়াহিকন্দে এনাগে গাতিমাগে মিহুসমে